0: සජ්ජන සංගති තිරමන දේව් දුකි ජනක දුකහරි ලෙව් බදනාරායන බදනාරායන බදහරිරාම් ජවතක තනම ප්‍රාණරහන්ස තවතක ඝර්ම ශෝධනි ගර්සන් ප්‍රාණ ගයපසි පත්නි ඩර්සේ තරතර කන්දයි පර පර ශර්සේ බදනාරායන බදහරිරාම් සංසලමනක බේග සමාවු නිශය සුඛම ප්‍රශ්න නදාවු කාමයි ක්‍රෝධර ලෝභ හටාවු ඥානර භක්තිලෙ බෛරග බඩාවු සුඛක ඛාතිර භෝග වරින්ස භෝග පසි පසි රෝග වරින්ස නත ගරි ඛන්ස නත මරි දාන්ස තර පනි පාපය තිර මන ලංස බදනාරායන බදනාරායන බදහරිරම් ගංගා සාගර කාශී ගුම්සන් අහන බර්ත අහනනර දාන බර්ත කති ගර්සන් ඥාන දිනාශය ජන්ම ගුදාරන්
1: සරයි බාවු චත්‍රු මුඛ යති කඨොර ශ්‍රේණී පයෝ දර්පණි ධාරණ කරනු හුනෑම පර්ද සුසරණ මංගල් දිනු වස්වනි මයුර කාරංජස්තා අති අසල බාලා සන්ති කරමහ අධික කුල් ඥානූපුර් මොණි ජඩිත පාඋ පරම ප්‍රභව ලසිමී කාජයි ගරිකන ත ঘুম্যা গগনম দয়া তিম্রো পাউ ভনিকন মো পরছু শরণম চর্বাউ বিচমা ছ পাত্র র কমাল ঘণ্টা র চক্রই ধনু লম্মা হাত বিশে ছ পাশ অতি আসল শোভায় মানক্যা বনু কুন্নল কান বিশে খজি ছ সুনকা হীরাহরু লাল জড়ি শোভা গর্নু হুন্যা জগ জননীকো মাগছু দয়ায়ো ঘড়ি কপালমা কেশ বন্ধন মুকুট পনি ধর্ণ্যা অতি আসল শশীল জিত গর্ণ্যা মুখ কমলকো সুন্দর সকল অতি লামু চুল্ঠো সরপ সরি ঝুল্ন্যা জগনমা লগায়েকো শিখ্রি ঝুনু ঝুনু গর্ণ্যা গগনমা অগাডি সাগরকো মথন গর্দা বাঁশু কিশরী লপেটন্যা মন্দর ঝাই জগন সুন কিশিক্রি একবরি বড়ো শোভা গর্ণ্যা ঝলমল ভই তেই জগনমা হজুর কো হে দুর্গে স্বরূপ পনি ধ্যান গর্ছু মনমা ধ্বজা ধর্ণ্যা চন্দর মজুর পনি জসকা উপরিমা

0: বিভূতার লাদু বিদুজার মধ্যে প্রসাদ বলি মধ্যে ঘন মশাই
1: মা বাবুলাই রুয়াই দুঃখ দিন্ছন ছোরা র নাতিহরু শাশুলাই পনি রৌছন দুরু দুরু সানী বুয়ারিহরু ঘর যাই বস্ন ত কবিজনহরু শঙ্খা নমানিকন সোহানী চাকরি তপনি কেই গুঞ্জরা ঘরলন কলে কারজন জেঠিলাই সবাই কান্তি তেরকা হলান চাতে সন্ততি তিনলাই মাতৈ ঘর মাদিলেছন হিংসা রথনাই সম্পতি গাই ব্রাহ্মণ গরি পাজনকো উদাহরণ কেহি পনি গর্নু ছৈন করাপে দুঃখ বর্জন দেলান লিঠুরি মনে সিঙ্গুরু পারি কপাল বাটি পহিলে উষ্মা ছরি সিঁদুর গাজর লগাই নেত্র হরবক সৌভাগ্য মঙ্গল নিদার খালি গর্নু নুনে কৈলাই টিকো লগাই বই বস্নু পর্দছ নারী জনরুলে সোজো পতি কই গরে নকল ঝকল সঙ্গ পারি ফরিয়া মুজা পছাড়ি ধরি ঐ ভাঁজি কবরা লগাউছে নকলি রাউছে লুগা মন পরে ছোড়া ছোড়ি কুটনে দিশাই গরে লাতে মারছে ভূমি মহা সাতো খাই দিনছে তি জানুকো তেসাই দিনই কাম ছোরা ছোরি কুদ্নে বিষয় গরের গালি দিনে কর্কসা সাজনা বতি নবালি ঘরমা ফোহর গালি সর্বদা যোগী জনম তদ্বার মলখ লগায়ে কষ্টই করায়ে পানি দীক্ষা ঝট্টই নদী কনার ইলম লাগে ফর্কেরু বনে यो कलिमा यो स्थै हुनेछ यो कलिमा यतै हुनेछ ब्रह्मा विष्णु महेश्वर यो धरतीमा आइदेऊ ब्रह्मा विष्णु महेश्वर यो धरतीमा आइदेऊ ऐको सिर्फ विदेशको नयाँ सिटी ल्याइदेऊ ब्रह्मा विष्णु महेश्वर यो धरतीमा आइदेऊ ब्रह्मा विष्णु महेश्वर यो धरतीमा आइदेऊ ঐকো সেটি বিদেশক নয়া সেটি লাইদ ঐকো সেটি বিদেশক নয়া সেটি লাইদ বাঁচন জাল ধন সম্পত্তি জমা গলু পড়ে বাঁচন জাল ধন সম্পত্তি জমা গলু পড়ে